chi si ta rue he kha so mi so ra ne ye ge ma yo le mu yo le mu de yo ma yo pye le mu di yo pye le mu di ba ba pye sa shin pi bi chi si mi ma cho ro a chit do di lo ma phit di pinya ne ngwe yo na yin chit di ma yo na yin ma chit di ดาลากวยเมตตาရှင်ถุยถุยถุยถุยอัจฉิสิมณีเอ้าหอมปิโลอติชาจะเมตตามะญะติอะคิดจิตยาดีกบามาฉิจิตติปณีอะจองสิตตออภิณาตะบะอะเมชาปะติอัจฉิสิติยาดีมาวามิสมิสวิสกี้ดีมาวามิส